আকাশবাণী বীর কেন্দ্র সেটা সকাশে ঠিক 11:47 ঝালে আহেত। প্রসারিত মিশ্র সাইন্সা কার্যক্রম পন্তপুর ঐকুয়াত কাই জাহিরাত সন্দেশ।